গীতে গায়নেকরা কিশোর কুমার সো লিড ফ্রম দেম কিশোর কুমার মিলন গীতে মান্না ডে তমা গায়নেকরানি মে চিত্রপটে তমা ওয়াক্ত ওয়াক্ত কেয়ানে ওয়েলা ওকিনেক সো নেক্সট লিড সিংট মান্না ডে দে ফিল্ম 1966 লিভড ইন ইন্ডিয়ান দে হাইস ওয়াক্ত দাস বেডয়েটেড সাইট